দিন দাদা তিটা তিটা কাটা না কাট তিটা তিটা ধাকে তিটা কাটা ঘেগে তিটা দিন ধাকে দিন নাগে তিটা কাটা কাটা কাটা কাট তাড়ান না ধা তাগ ধের ধের করতে ধাতে করতে ধাতে করতে ধা করতে তাগ ধের ধের করতে ধাতে করতে ধাতে করতে ধা করতে তাগ ধের ধের করতে ধাতে করতে ধাতে করতে

থেকেতে দেরগা দা দিন নালা দিতে ঘেগে দিতে ঘেগে দিতে ঘেগে দিন করতে দিন করতে দেখি না ধাতে দে কেতে তক তক দা করেন করেন দা ধীরে করতে দা ধীরে করতে তা থেকে দিন না করতে তা ধীরে করতে দা ধীরে করতে তা ধীরে করতে দা ধীরে করতে তা তা ধা করতে তা ধীরে করতে দা ধীরে করতে তা ধীরে করতে দা ধীরে করতে তা তা ধা করতে তা ধীরে করতে দা ধীরে করতে তা ধীরে করতে দা ধীরে করতে তা তা ধা ফরমাইশ করতে দা